0: Guys, deh, yang nu fikir amat sama ha.
1: First of all, dia piang tu.
0: Thank you.
1: Plus, ya ki RJ kuma jongi, RJ Basi, RJ Krishna, RJ Pamela.
0: Yes.
1: Dari RJ G.
0: Yes.
1: Dari RJ Gary, RJ Daphne. And ya baru RJ RJ, plus dia Krishna baru. To all the regular follow.
0: Okay.
1: And especially to you out there.
0: Okay, thank you so much, Bahab Golfing. Ta. Kepada isi ibuan mah, saya senang ya isi bentar nak kembali ke Puan, kembali ke Puan. Ngek bingin yuk ya keren biang, next time mah. Oh, ngan kenma baik, dah. Kau ngam-nop sih ya. Di yos ngoyang ini terlawai. Dah, okay, bye-bye.
1: Okay, dah, bye-bye.
0: Dah, bye-bye. Okay, ke message tu kita nang poi kan bang adang. Ya keren tiki pun ruki badai ki message yang kefan unlimited meneng ala ong em katut kan network ki message ki sakut lut si teng lenti ta nilai kan bang adang pek kan nur kajun wai kebab kidan bapan naga kidan bapan ya ka nega program kidan ki bawan ki berim tiba la kata idan si wai para ojungi ibala message kan pulia syai kawai ke message ni i ini ong kumni syai kumtul aja. Okay, kenapa pai sengi besok ba kemeni pi mo RJ som hasa pentem no yang ada ke jingwa shnong banga ien ben pen sengap ya pi hang tu bat barok ki parok jenga bat barok ki besengap ha gani ke pon ngai lit namai rang hello lit nta sengi pila kloi do ben pa ka message ma de wan nam sengi ema ba ien ngai yo sengap ba pi ong ba pem ju pula ka message jenga hendri ki poi slam ki poi haddo ba ladap mo ladap ka ladap ka ki jingwa ka to de lit ngai thai pila ya sengi ngai ke pon ngai pen pu ke jingwa shnong banga ien nak beta jong pi เป็นมุดกระจายจากอาร์ดลินของลำเตียงกำติดพิมุดอยู่กันนู่นนำมาบางีบวนพังเนี่ยเตียงกางเกงเป็นกระจายกับบางก็เป็นเจนอัมตาจังพีแบบบารอกแบบพิจิตรกระแตงกีปลอกเตียงกันยาดุนักเป็นตาจังกีเตียงปลอกในสับบางีชีสปาร์ไลพอยน์เจียวเมกะฮัตส์กันในกระดิกอากาศวันนี้เอฟเอ็มจังพี
2: ชามทุจิปะตาเฮतुम्हारे बाबूजी को कभी प्यार का पैगाम भेजना ही नहीं आया।
3: क्या कहती हो शाबू की माँ?
2: और क्या, आपको जब भी प्यार जताना होता था हिंदुस्तान का झंडा भेज देते थे।
3: माँ जानती हो बाबूजी ने सबसे ज्यादा प्यार किससे किया है? इस मुल्क से, इस देश से।